শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: শুরু করছি কথামালা জাপান থেকে। এই অনুষ্ঠানে শ্রোতা বন্ধুদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। বন্ধুরা, আজকের আসরটি আমরা সাজাবো আপনাদের চিঠি ও ফেসবুক কমেন্ট দিয়ে। সংক্ষেপে বলবো কাঞ্জি কুইজ সম্পর্কে। এছাড়া থাকবে কাগজ ভাঁজ করে আকৃতি তৈরির ঐতিহ্যবাহী জাপানি শিল্প অরিগামি নিয়ে কিছু কথা। পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকুন বন্ধুরা। আসর উপস্থাপনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি হাসান হাবিব।

0: অজন্তাদি, আপনি কাঞ্জি কুইজের কথা উল্লেখ করছিলেন, তো আজ কাঞ্জি কুইজ দিয়ে আসর আরম্ভ করলে কেমন হয়?
1: হ্যাঁ, তাই করা যাক হাসান ভাই। 30 এপ্রিল বৃহস্পতিবার পোস্ট করা কাঞ্জি কুইজ সম্পর্কে বলছি তাহলে। বন্ধুরা, বরাবরের মতো সেদিনও দুটি কাঞ্জি পোস্ট করা হয়েছিল। এই কাঞ্জি কুইজে বলা হয়েছে,
2: সামুরাই নো দেতেকুরু এগা ও মিমাশিতা, সামুরাই নো দেতেকুরু এগা ও মিমাশিতা।
1: এই বাক্যের অর্থ হচ্ছে, আমি একটা সিনেমা দেখেছি যেখানে একজন সামুরাই ছিল।
0: পোস্টকৃত দুটি কাঞ্জির মধ্যে দ্বিতীয়টি অর্থাৎ নীল কাঞ্জিটি হল এই কুইজের সঠিক উত্তর। এই কাঞ্জির উচ্চারণ হল
2: সামুরাই, সামুরাই।
0: কাঞ্জির অর্থ হল সামুরাই। সামুরাই হল জাপানের ঐতিহাসিক সামরিক যোদ্ধা।
1: এই কুইজের প্রথম কাঞ্জি অর্থাৎ লাল রঙের কাঞ্জির উচ্চারণ হচ্ছে
2: মাৎসু,
1: আর
2: মাৎসু
1: কাঞ্জির অর্থ হচ্ছে অপেক্ষা।
0: এই কাঞ্জি অক্ষরগুলোর দ্বিতীয় অংশ দেখতে প্রায় একই রকম হলেও প্রথম অংশ দেখতে একেবারে আলাদা এবং কাঞ্জি দুটির অর্থ একদম আলাদা।
1: তাহলে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন 30 এপ্রিলের কাঞ্জি কুইজের সঠিক উত্তর দিয়েছেন শহীদুল ইসলাম, দেবাশিস গোপ, মেহেদী হাসান মামুন এবং প্রদীপ বসাক। সঠিক উত্তরদাতাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
0: এবারে আমরা চোখ ফেরাবো চিঠিপত্র ফেসবুক কমেন্টে। 5 এপ্রিলে রবিবার আসরে আমরা এনএচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের 65তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই বিভাগের দীর্ঘ যাত্রাপথের উপর আলোকপাত করেছিলাম। পরে শুনিয়েছিলাম এ উপলক্ষে বন্ধুদের পাঠানো অনেক শুভেচ্ছাপত্র। এছাড়া প্রচার করা হয়েছিল ধারাবাহিক বিশেষ সাক্ষাৎকারের তৃতীয় ও শেষ পর্ব, যেখানে আলাপচারিতায় যোগ দিয়েছিলেন আমাদের বাংলা বিভাগের সাবেক সম্প্রচার বিশেষজ্ঞ এবং বাংলাদেশ বেতারের বর্তমান মহাপরিচালক এএসএম জাহিদ। অনুষ্ঠানটি খুব ভালো লাগার কথা ফেসবুকে জানিয়েছেন গৌতম মণ্ডল এবং রংপুরের আতাউর রহমান রঞ্জু। আকবর হায়দার কিরণ লিখেছেন, জাহিদ ভাই চমৎকার কথা বলেন, সুন্দর বাচনভঙ্গি, তার কি অসাধারণ অভিজ্ঞতা।
1: অনুষ্ঠানটি শোনার পর বাংলা বিভাগকে শুভেচ্ছা জানিয়েছেন সোহেল রানা হৃদয়। বীরভূমের নলহাটি থেকে শীষ মোহাম্মদ শিশান লিখেছেন, মাননীয় জাহিদ সাহেবের সঙ্গে আপনাদের আলাপন মুগ্ধ হয়ে শুনলাম, জানতে পারলাম অনেক কিছু। এরপর 26 এপ্রিল প্রকাশিত এই সাক্ষাৎকারের ভিডিও অন ডিম্যান্ড বেশ কয়েকজন শ্রোতাবন্ধুর দৃষ্টি আকর্ষণ করে। মেহেদী হাসান মামুন লিখেছেন, সাক্ষাৎকারটি চমৎকার লেগেছে, এ এস এম জাহিদ স্যারকে ধন্যবাদ সবকিছু এত সুন্দরভাবে গুছিয়ে বলার জন্য।
0: জাহিদ সাহেবের সাক্ষাৎকার খুবই সাবলীল ও সুন্দর ছিল, মন্তব্য করেছেন মনির আহমদ। সাক্ষাৎকারটি ভালো লাগার কথা জানিয়ে মোহাম্মদ আবদুল্লাহ লিখেছেন, আলাপনে তার নিজস্ব ভাবনা তুলে ধরার পাশাপাশি সম্প্রচার জগতের পরিবর্তনসমূহ এবং বাংলা ভাষা সম্প্রচার বিশেষজ্ঞ হিসেবে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন জাহিদ ভাই। সুন্দর সাক্ষাৎকারটির জন্য তাকে আমার ধন্যবাদ জানাই।
1: অভিনন্দন জানিয়েছেন প্রবীর বিকাশ সরকার। সাইফুল ইসলাম থান্দার লিখেছেন, সাদাত জাহিদ ভাইয়ের সাক্ষাৎকার খুব ভালো লাগলো, বিশেষ করে ভালো লাগলো দীর্ঘদিন পর ওনার কণ্ঠস্বর শুনে। একবার ঢাকায় উনি আমাকে অটোগ্রাফ দিয়েছিলেন এবং একসাথে কয়েকটি ছবিও তুলেছিলেন। ওনার সুস্থতা কামনা করছি।
0: বগুড়ার সাইফুল ইসলাম লিখেছেন, চমৎকার স্মৃতিচারণ, জনাব সাদাত জাহিদ সাহেব তার কর্মময় জীবনের কিছু উল্লেখযোগ্য ঘটনার কথা তুলে ধরেছেন, ভীষণ ভালো লেগেছে সাক্ষাৎকারটি।
1: শ্রোতাবন্ধু তার একটি চিঠিতেও এই সাক্ষাৎকারের উচ্চ প্রশংসা করেছেন এবং জানিয়েছেন শ্রোতাদের শুভেচ্ছা বার্তা সহ গোটা অনুষ্ঠানটি খুব উপভোগ করার কথাও। এবারে ফেসবুকে এ এইচ এম বজলুর রহমানের মতামত, তার লেখা থেকে এক অংশ পড়ে শোনাচ্ছি। তিনি লিখেছেন, এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা সার্ভিসের 65তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ এস এম জাহিদের সাক্ষাৎকারটি ছিল সময় উপযোগী, স্মৃতিময় ও ভাবনা সমৃদ্ধ। এই আলাপচারিতা শুধু বাংলা ভাষার একজন সাবেক সম্প্রচার বিশেষজ্ঞের ব্যক্তিগত অভিজ্ঞতার বিবরণী নয়, বরং বাংলা ভাষার আন্তর্জাতিক সম্প্রচার, শ্রোতা সম্পর্ক, প্রযুক্তিগত পরিবর্তন এবং গণমাধ্যমের ভবিষ্যতের উপর এক গুরুত্বপূর্ণ আলোকপাত। এতে অতীতের স্মৃতি থাকলেও তা কেবল নস্টালজিয়ায় আটকে থাকেনি। সম্প্রচার জগতের পরিবর্তন ও প্রযুক্তির প্রভাবের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এসেছে আলোচনায়।
0: মতামতের জন্য বন্ধুদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়ায় আমরা মুগ্ধ। এর আগে 29 মার্চের রবিবাসরীয় আসরে ধারাবাহিক বিশেষ সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে বাংলাদেশের শ্রোতাবন্ধু মনির আহমদের সাক্ষাৎকারটি চমৎকার লাগার কথা চিঠিতে জানিয়েছেন পূর্ব বর্ধমানের অজয় কুমার সরকার। বাংলা বিভাগের 65তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অভিনন্দন জানাতে গিয়ে শ্রোতাবন্ধু ধ্বনি ও প্রতিধ্বনি নামক একটি পুরনো অনুষ্ঠানের কথা স্মরণ করেছেন, যে অনুষ্ঠানটি শ্রোতাদের মধ্যে খুব জনপ্রিয়তা অর্জন করেছিল।
1: হ্যাঁ, খুবই জনপ্রিয় ছিল এই অনুষ্ঠান। ওদিকে শ্রোতাবন্ধু মুনির আহমদের সাক্ষাৎকারটি ভালো লাগার কথা দেখতে পাচ্ছি চুয়াডাঙ্গার মোহাম্মদ আবদুল্লার চিঠিতেও। বন্ধু আরও লিখেছেন, রেডিও জাপানের সাথে সোনালী দিনগুলোর কথা সবসময় রয়ে যাবে আমাদের মনে। ওদিকে পূর্ব বর্ধমানের প্রদীপ বসাকও তার চিঠিতে 65তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলা বিভাগের প্রচার করা ধারাবাহিক সাক্ষাৎকারগুলোর উচ্চ মূল্যায়ন করেছেন। প্রদীপ বসাকের আরেকটি চিঠিও আজ আছে আমার হাতে অন্য আরেক প্রসঙ্গে। এই চিঠিতে তিনি লিখেছেন, 18 মার্চের ফেসবুক পোস্টে জাপানের এক কারিগরি কলেজের শিক্ষার্থীদের রোবটের ফুটবল খেলা উপভোগ করার দৃশ্যটি তার খুব অনুপ্রেরণাদায়ক এবং ভবিষ্যৎ প্রযুক্তির এক জ্বলন্ত উদাহরণ বলে মনে হয়েছে। শ্রোতাবন্ধুর বিশ্বাস, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং দলগত কাজের মানসিকতা বাড়াতে ভূমিকা রাখে। মতামতের জন্য বন্ধুদের সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
0: এবারে ভিডিও ক্লিপ পরিচিতি। 3 জুলাই ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা হয় উত্তর পূর্বাঞ্চলীয় জাপানে সি আর্চিন শিকারীদের দক্ষ

0: সহিংসতার প্রদর্শনী শিরোনামের একটি ক্লিপ। ইভাতে জেলার কুজি শহরের নারী ডুবুরিরা সি আর্চিন বা সমুদ্র শলা সংগ্রহের জন্য পানির নিচে তাদের সাঁতার কাটার দক্ষতা প্রদর্শন করছেন। এই বার্ষিক প্রদর্শনীটি পহেলা জুলাই শুরু হয়েছে এবং আগামী সেপ্টেম্বর মাসের শেষ অবধি এটি চলবে।
1: হ্যাঁ, এই ক্লিপে আমরা দেখেছি রৌদ্রজ্বল দিনে ঐতিহ্যবাহী পোশাক পরিহিতা নারী ডুবুরিরা সমুদ্রে ডুব দিয়ে সি আর্চিন সংগ্রহ করে আনছেন, যা খুবই জনপ্রিয় একটি খাদ্যবস্তু। এই প্রদর্শনীর মাধ্যমে তারা চেষ্টা করছেন অঞ্চলটিকে ব্যাপকভাবে পরিচিত করে তুলতে। একই দিনে পোস্ট করা আরেকটি ভিডিও ক্লিপের শিরোনাম হচ্ছে, ভারতে কর্মী নিয়োগের কার্যক্রম জোরদার করছে জাপানি কোম্পানিগুলো।
0: 1400 এরও বেশি জাপানি প্রতিষ্ঠান ভারতে তাদের কার্যক্রম শুরু করেছে। জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন এর জরিপ অনুযায়ী টানা 4 বছর ধরে জাপানি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কাছে ভারত শীর্ষ গন্তব্য হিসেবে বিবেচিত হয়ে আসছে। দক্ষ ভারতীয় কর্মীদের নিজেদের দলে ফেরানোর লক্ষ্যে জাপানি কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতা তীব্র হয়ে উঠছে।
1: 6 জুলাই ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা হয়, মধ্য জাপানের ইতো শহরে গামলা বাইচের মাধ্যমে গ্রীষ্মের সূচনা উদযাপন শিরোনামের একটি ক্লিপ। জাপানের শিজুওকা জেলার ইতো শহরের উষ্ণ প্রস্রবণ রিসোর্ট সমৃদ্ধ পর্যটন এলাকায় গ্রীষ্মের সূচনা উপলক্ষে 5 জুলাই রবিবার একটি অনন্য আয়োজন ওয়াশটাব রেস বা গামলা বাইচের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর এই সময়ে স্থানীয় একটি নদীতে এই প্রতিযোগিতাটির আয়োজন করা হয়। এই ক্লিপটি কিন্তু দারুণ মজার। প্রতিযোগীরা প্রত্যেকে এক একটি গামলায় বসে ছোট ছোট কাঠের বৈঠা চালিয়ে নদীপথে সমাপ্তি রেখার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। কেউ কেউ দিব্যে এগিয়ে যান, আবার কেউ কেউ ভারসাম্য রাখতে না পেরে গামলা সমেত উল্টে পড়েন, আর হাসির রোল ওঠে। ভীষণ মজার প্রতিযোগিতা। একজন অংশগ্রহণকারী বলছিলেন, এই আয়োজন ছাড়া মনে হয় যেন গ্রীষ্মকাল শুরুই হয়নি। তো হাসান ভাই, আপনার কেমন লেগেছে এই ভিডিও ক্লিপ?
0: হ্যাঁ দিদি, ক্লিপটি আপনার মতো আমার কাছেও ভীষণ ভালো লেগেছে। তো এরপর 7 জুলাই ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা একটি ভিডিও ক্লিপের শিরোনাম ছিল, সাদো দ্বীপে ডুবুরিদের পানির নিচে তানাবাতা নক্ষত্র উৎসব উদযাপন। 7 জুলাই হলো জাপানে তানাবাতা নক্ষত্র উৎসব উদযাপনের দিন। এ সময় মানুষ রঙিন তানজাকু কাগজে তাদের মনের ইচ্ছা লিখে বাঁশের ডালে ঝুলিয়ে রাখেন। 4 জুলাই নিগাতা জেলার সাদো শহরের স্থানীয় ডাইভিং অ্যাসোসিয়েশনের সদস্যরা এই উৎসবের সম্মানে উদযাপনের অংশ হিসেবে শহরের অদূরে সমুদ্রের পানির নিচে একটি বাঁশঝাড় বসিয়ে তানাবাতা রঙে সেটিকে সাজিয়ে তোলেন।
1: চমৎকার এই ভিডিও ক্লিপটি দেখে আমার মনে হয়েছে, সমুদ্রের তলায় বাঁশঝাড় স্থাপন করে ইচ্ছাপূরণের আর্জি জানানো, প্লাস্টিকের চিরকুট বাঁধার এই ব্যবস্থা তানাবাতা উৎসবকে একটা আলাদা মাত্রা দিয়েছে।
0: বন্ধুরা, এই ভিডিও ক্লিপগুলো আমাদের ওয়েবসাইটে আছে, আপনারা অবশ্যই দেখুন এবং আমাদের জানান আপনাদের কেমন লাগলো।
1: এবারে 18 মে পোস্ট করা একটি ক্লিপ নিয়ে শ্রোতাদের প্রতিক্রিয়া পড়ে শোনাব। নাগারা নদীতে পানকৌড়ি পাখির মাছ ধরার মৌসুম শুরু শিরোনামের এই ক্লিপে মধ্য জাপানের এই নদীতে অনুসৃত একটি ঐতিহ্যবাহী প্রথার কথা বলা হয়েছে। বেশ রোমাঞ্চকর একটি প্রথা।
0: আর এই ক্লিপটি দেখে ফেসবুকে বন্ধু মেহেদি হাসান মামুন লিখেছেন, বাংলাদেশেও ভোদর দিয়ে মাছ ধরার প্রচলন রয়েছে, তবে পুরনো এই পদ্ধতিগুলো ক্রমেই বিলীন হওয়ার পথে।
1: প্রায় একই কথার প্রতিধ্বনি করে মোহাম্মদ আব্দুল্লাহ লিখেছেন, জাপানের এই পদ্ধতি অভিনব, জেনে ভালো লাগলো, বাংলাদেশেও ভোদর দিয়ে মাছ ধরার একটি রীতি আছে। জাপানে পানকৌড়ি পাখি ব্যবহার করে মাছ ধরার এই রীতি সম্পর্কে জেনে ভালো লাগার কথা জানিয়েছেন শহীদুল ইসলাম, সাইফুল ইসলাম এবং নজরুল ইসলাম। দারুণ তো মন্তব্য সোহেল রানা হৃদয়ের।
0: এদিকে বন্ধু সাইফুল ইসলাম থান্দার লিখেছেন, এই উপায়ে মাছ ধরার কথা আগেও জেনেছিলাম, আবার জেনে খুব ভালো লাগলো।
1: এবারে শঙ্কর হালদার কি লিখেছেন দেখি। বন্ধু লিখেছেন, দারুণভাবে রোমাঞ্চিত হলাম, দেখলাম ও আনন্দ উপভোগ করলাম। ওদিকে চিন্ময় মাহাতোর মন্তব্যে রয়েছে একটু স্মৃতিচারণা, এইভাবে মাছ ধরার অনুভূতি আলাদা। মনে পড়ে ছাত্রজীবনে মামার বাড়ি গেলে রাতে সবাই মিলে গ্যাস লাইট জ্বালিয়ে নদীতে হাঁটু জলে

0: অন্যান্য ভিডিও ক্লিপ নিয়েও আপনাদের প্রাণবন্ত প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি আমরা। এদিকে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে শুধুমাত্র জাপানি ভাষা শেখার জন্য নিবেদিত অনলাইন পেজের ঠিকানা সমেত 11 জুনের একটি ফেসবুক পোস্টকে স্বাগত জানিয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ, বগুড়ার আমিনুল ইসলাম এবং নওগাঁর আলী আহমদ আরিফ।
1: এবারের প্রসঙ্গ জাপানের ঐতিহ্যবাহী শিল্প ওরিগামি। আজ বিশেষত কাগজ ভাঁজ করে বানানো সারস পাখির উপর আলোকপাত করব আমরা। ওরিগামি হচ্ছে এমন এক ধরনের হাতের কাজ যেখানে একটিমাত্র কাগজকে কোনো কাঁচি বা আঠা ব্যবহার না করে শুধু নিখুঁতভাবে ভাঁজ করে নানা রকম আকৃতি দেওয়া হয়। তৈরি করা হয় ফুল, পাখি, জন্তু, বাক্স ইত্যাদি আরও কতকে। শিশু থেকে প্রবীণ সব বয়সের মানুষের কাছে এটি সমান জনপ্রিয়। শিক্ষা জগতেও ওরিগামির ব্যাপক ব্যবহার রয়েছে। আমাদের অনুষ্ঠানেও এর আগেও হয়তো ওরিগামির কথা বলা হয়েছে, তাই না দিদি?
0: হ্যাঁ, অনুষ্ঠানে ওরিগামির উল্লেখ অনেক সময়ই করা হয়েছে। তো যাই হোক, ওরিগামির সৃষ্টিগুলোর মধ্যে কাগজের সারস এক বিশেষ মর্যাদার অধিকারী, যা দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং সুখ কামনা করে তৈরি করা হয়। তাছাড়া এই কাগজের সারস শান্তির সাথেও সম্পর্কিত।
1: কিন্তু দিদি, কিভাবে একটি সাধারণ কাগজের সারস শান্তির সাথে সম্পর্কিত হয়ে উঠল?
0: হ্যাঁ, এর উত্তর লুকিয়ে আছে এক ছোট্ট মেয়ে সাসাকি সাদাকোর জীবনের গল্পে। সাদাকোর বয়স যখন মাত্র 2 বছর, তখন সে হিরোশিমায় আঘাতানা পারমাণবিক বোমার তেজস্ক্রিয়তার সংস্পর্শে আসে। বোমা বিস্ফোরণের সময় সে গুরুতরভাবে আহত হয়নি এবং একটি সুস্থ, স্বাভাবিক ও প্রাণবন্ত বালিকার মতোই বড় হতে থাকে। খেলাধুলাও করত সে অসাধারণ দক্ষতার সাথে। কিন্তু বোমা বিস্ফোরণের প্রায় 10 বছর পরে তার শরীরে ধরা পড়ে লিউকেমিয়া এবং তাকে হাসপাতালে ভর্তি হতে হয়।
1: তারপর কি হলো?
0: হাসপাতালে ভর্তি থাকাকালীন কাগজ দিয়ে বানানো 1000টি সারস উপহার পেয়েছিল সাদাকো। জাপানের একটি প্রচলিত বিশ্বাস, কাগজ ভাঁজ করে 1000টি সারস বানালে ইচ্ছা পূরণ হয়। এই কথাটি জানার পর সাদাকো নিজেও কাগজ দিয়ে সারস বানাতে শুরু করে। প্রত্যেকটি সারস সে বানাত সুস্থ হয়ে ওঠার আন্তরিক কামনায়। কিন্তু দুঃখের বিষয়, তার অবস্থার অবনতি হতে থাকে এবং 8 মাস রোগের সঙ্গে লড়াই করার পর মাত্র 12 বছর বয়সে পরলোক গমন করে সাদাকো।
1: ভীষণ দুঃখজনক।
0: ঠিকই বলেছেন। সাদাকোর মৃত্যুর পর তার এবং পারমাণবিক বোমায় প্রাণ হারানো অন্য শিশুদের আত্মার শান্তি ও বিশ্ব শান্তির জন্য শুরু হয় শিশু শান্তি সৌধ নির্মাণের উদ্যোগ। সারা দেশ থেকে মানুষের পাঠানো অর্থের সাহায্যে 1958 সালে হিরোশিমায় শান্তি স্মারক উদ্যানে সৌধটি নির্মিত হয়।
1: হিরোশিমার শান্তি স্মারক উদ্যান বা হেইওয়াকিনেন কোয়েন অবস্থিত সেই স্থানের খুব কাছেই যেখানে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল। প্রতি বছর 6ই আগস্ট এই উদ্যানে শান্তি স্মারক অনুষ্ঠান আয়োজিত হয়।
0: ঠিক তাই। শান্তি স্মারক উদ্যানের মধ্যে অবস্থিত এই শিশু শান্তি সৌধ বা গেম্বাকুনো কো এর শীর্ষে রয়েছে সাদাকোর আদলে নির্মিত একটি বালিকার মূর্তি। সে দু হাতে মাথার ওপরে তুলে ধরেছে একটি বিশাল কাগজের সারস। এই ধরনের ঘটনার মধ্য দিয়েই কাগজের সারস শান্তির সাথে সম্পর্কযুক্ত হয়ে উঠেছে।
1: হ্যাঁ দিদি, আর আমরাও কিন্তু এই সুযোগে কাগজে সারস বানানোর চেষ্টা করেছি। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় শেষ পর্যন্ত আমি ঠিকভাবে একটি সারস বানাতে পেরেছি। প্রথমে দেখি খুব সহজ মনে হয়েছিল, কিন্তু নিজে একা বানাতে গিয়ে ভাঁজের ধাপগুলো ঠিকমতো অনুসরণ করা একসময় বেশ কঠিনই মনে হয়েছিল। তবে আশার কথা হলো, বারবার চেষ্টা করে শেষ পর্যন্ত সঠিকভাবে সারস বানাতে পেরেছি আমি।
0: বাহ, খুব ভালো। কাজটা সহজ ছিল না মোটেই, তবে বানানোর পরে নিশ্চয়ই ভালো লেগেছে খুব আপনার।
1: ভীষণ ভীষণ ভালো লেগেছে দিদি।
0: এদিকে দেখতে দেখতে আসরের সময় ফুরিয়ে এলো। বন্ধুরা, আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমরা আপনাদের কাছ থেকে চিঠি ও ফেসবুক কমেন্টের অপেক্ষায় থাকব। অনলাইনে লেখার জন্য আমাদের ওয়েবসাইটের ঠিকানা হলো nhk.jp/bengali।
1: আমাদের পোস্টে কমেন্ট করার জন্য ফেসবুক ঠিকানা হলো nhkworldjapanbengali।
0: তাহলে বন্ধুরা, আপনাদের